ফাটল পড়িয়া মহ পরবর্তী জয়গুটি উদ্যোগ করার ব্যাপার আছে স্নাতা সুপ্রে কিছু পরবর্তী জয়গুটি উদ্যোগ সেবা করতে অবশ্যই দিন আস্থা দেওয়া

0: লাগি সত্রে খানা খাই ব্যায়াম শব্দ করি
1: তোমার পান ঘটি আমার দিয়ে লাগি তোরা ভালো নিয়ন্ত্রণ করি
0: আজ বিষয়ে কাজে জীবন হাজার নিশানার সে বাঁচিয়ে সুস্থ জীবন আপনাই
1: রেডিও গুরুভাবার সঙ্গ সহকারী হোক স্বাস্থ্য কাজে বর্তি আছে জনৈক প্রজারি সার্ভিস।

স্বাস্থ্যের কারণে এই পর্যায়ে আসছে জনহিত মন্ত্রণালয়ের সঙ্গে

দর্শক, আসলে দুটো জেলা সেটা পারবেন যে থাকা বাঁশের বাজার কিষান চমকে লাগে সেটা চমকে তাহলে আসা করতে লাগে পারে ও খেলা করতে পারবেন যে ভাবছে সঞ্চয় দিকে তো রাখবে।